আপি মনে মার কবন সিদ্ধ থাপি কবন সো মুন জো মন মারে মন কো মার কহো কিস তারে রহাও মন অন্তর বোলে সব কোই মন মারে বিন ভগত না হোই কহো কবীর জো জানে পেও মন মদ সুদন ত্রিভুবন দেও গৌরী কবীর জি ওয়ে জো দিশে অম্বর তারে কিন ওয়ে চিতে চিতন হারে কহো রে পণ্ডিত অম্বর কাস্যো লাগা বুজে বুজন হার সবাগা রহাও সূরজ চন্দ করহে উজিয়ারা সব মে পসরিয়া।